নন্দপুর শিরে পূজা গোদাপুর পাদে পূজা কুটনি মেলা সর্বে সালা জয়পুর জয় গোপাল বান্ধাবা তুলসী কম রৌনি কম বেনুসান নাম সবসুকে নিমি সবসু সুসুন নেই তুম কেতে গুপেন কেতে গুপেন জুয়ারু ডেম তুবে কেতে গুরো কেতে গুপেন সরনু পেন ডেম তুবে।

0: চিটা চিটা লাগে গো রাম রাম রাম রাম লাইন হরি হরি হরি হরি লাইন
1: নানা রে
0: কেটে কুরো কেটে কুরো সরণু পেন্ডম তুবে কেটে কুরো কেটে কুরো জোয়ার পেন্ডম তুবে সিনা দনি রে সরণু পেন্ডম দং সনেক সিনা।

এমনি পলু মাইকি কানে বরে সুন্দর পালদা পলু মাইকি রিটিল বরে নিমান রাম রাম রাম রাম লাই নয় দিয়ে রং অরি অরি অরি।

0: আসি বলাই ডেঙ্গুনাথা, আসি বলাই দেবে রে, সি বলাই ডেঙ্গুনাথা, সি বলাই দেবে রে।
1: ধাঙ্গড়া ঘর লোক দুই তিন থর ধাঙ্গড়ি দেখি সারা পরে বাহাঘর ঠিক হই থাকে। কন্যা বেদিরে বসিবা সময় ধাঙ্গড়া ধাঙ্গড়ি মানে তাড়ি মারি হরতুল বাত্রি ফুল লন্দা হাঁডি বুড়তে বুড় বলে গীত গাইথান্তি। ঝিউকু দেখিকি তু ফুল ভি বলে সম্বোধন করে সেই পাখানে লন্দা হাঁডি রক্ষা হইতা ডঙ্কি সাহায্যে লন্দা কাড়ি থাকে এবং টিকা দিয়ে এই গীত গাইথান্তি।
0: ¡Para por ti, tú, tú!

0: করাই নিয়ন্তু। ভাগ চাষী, ঋণী ও অনঋণী চাষী সমস্তে নিজ ফসলর বীমা পঞ্জীকরণ নির্ধারিত তারিখ 31 জুলাই সুদ্ধা নিকটস্থ কৃষি সমবায় সমিতি যথা প্যাক্স, ল্যাম্পস, ব্যাঙ্ক শাখা কিংবা জনসেবা কেন্দ্রে করাই পারিবে। চাষী পিছা 5 একর জমির ফসল বীমা পঞ্জীকরণ সম্পূর্ণ দেয়মুক্ত অটে। প্লট পিছা কেবল 1 টাকা দেওয়া পড়ব। অধিক বিবরণী পাই নিকটস্থ কৃষি সমবায় সমিতি, যেকোন ব্যাঙ্ক শাখা কিংবা কৃষি ও সমবায় অধিকারী যোগাযোগ করন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি, রাইট? হ্যাঁ, এপর্যন্ত এত স্ট্রং কেমনি আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পেড়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি, রাইট? হ্যাঁ, এপর্যন্ত এত স্ট্রং কেমনি আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পেড়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: মধ্যস্থতা ড্রাইভ 2.0 মাননীয় সুপ্রিম কোর্টর এক নূতন প্রচেষ্টা। আপনার মামলা কোর্টরে বর্ষ বর্ষ ধরে চালুছি কি? বর্ষ বর্ষ ধরে কোর্টরে ন্যায় পাই অপেক্ষা করুছন্তি কি? এবে আসিছি এক সহজ, দ্রুত এবং প্রভাবশালী উপায়, মধ্যস্থতা। কৌণসি খরচ বিনা আপনার নিজে ভাগ নেই আলোচনা মাধ্যমে আপনার বিবাদর স্থায়ী সমাধান করন্তু। দুই পক্ষ পরস্পর বসিকি সহমতিরে সহজরে মামলার সমাধান পাইপারিবে। আজি হি নিকটরে থিবা কোর্টর জিলা আইন সহায়তা কেন্দ্রে যোগাযোগ করন্তু। সময় বঞ্চান্তু, খরচ কমান্তু, সম্পর্ক রক্ষা করন্তু, মধ্যস্থতাকু রক্ষা করন্তু এবং আগকু নিয়ন্তু।
1: দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি, রাইট? হ্যাঁ, এপর্যন্ত এত স্ট্রং কেমনি আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পেড়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি, রাইট? হ্যাঁ, এপর্যন্ত এত স্ট্রং কেমনি আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পেড়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
5: আপনি জনে ব্যবসায়ী কি? আও আপনার ব্যবসায়ীকে বড়াইবাকু চাহুছন্তি কি?
6: তেবে চিন্তা করন্তু নাহি, এণিকি আকাশবাণী জয়পুর আপনার ব্যবসায়কু বড়াইবার দায়িত্ব নেব।
5: রেডিওরে বিজ্ঞাপন দিয়ন্তু আও আপনার ব্যবসায়কু বড়ান্তু।
6: সুলভ দররে আপনার ব্যবসায়ের বিজ্ঞাপন পৌঁছিযিব সবুঠি, সবু সময়রে আও সমস্তঙ্ক পাখরে।
5: বিজ্ঞাপন পাই যোগাযোগ করন্তু 8280306927 কিংবা 9449408097 নম্বররে।
6: আকাশবাণী জয়পুর সদা আপনার সাথে, সবু সময়রে আপনার সেবারে।
7: কার্যক্রমের শেষে কণ্ঠশিল্পী স্পন্দন পণ্ডা গাইছন্তি ডক্টর কৃতিবাস নায়কঙ্ক রচনারু।

0: पवित्र रथयात्रा उपलक्षे सुभद्रा शक्ति बजार आपणंकु जणाउछि असुमारी शुभेच्छा। एही शुभ अवसर रे सुभद्रा शक्ति बजार रे एसएचजी मां मानंक हात तयारी हस्ततंत ओ हस्तकला सामग्री सहित मिलिट्री प्रस्तुत विभिन्न जैविक सामग्रीर अपूर्व संभार। पवित्र घोषयात्रा उपलक्षे सुभद्रा शक्ति बजार रे विभिन्न क्रय उपरे स्वतंत्र रिहाती। आसंतु आपणंक अपेक्षा रे सुभद्रा शक्ति बजार एसआईआरडी कैंपस यूनिट 8 भुवनेश्वर।
1: हेलो डायलकाश्वाणी।
2: आज्ञा नमस्कार। जय जगन्नाथ।
1: नमस्कार। जय जगन्नाथ।
2: पवित्र रथ यात्रा उपलक्षे आपनको अनेक अनेक शुभेच्छा।
1: आपनको भी शुभेच्छा।
2: मो चित्र संसबर कहुची कोलाहांडी जिला भवानीपाटना जगन्नाथपुर।
1: अच्छा कोंतु आजि आपन को गीत सुनिबे?
2: आजि संध्या तारा रो गुडा सुने देबे आपन रो पसंद रो गीतटा।
1: मते जे जहा को मोर की जाए तू मोर सपन रो फूल परि आए मु तते भल
2: सुने देबे। आज्ञा
1: आ काना खबर?
2: আর খবর তো আজ্ঞা সব ঠিকঠাক চলছে। আজ্ঞা
1: বর্ষা হচ্ছে কি? নাই
2: নাই বর্ষা তো হোনি আজ্ঞা দুই দিন।
1: আচ্ছা আগরু হতলে এবে বন্ধ হইছে।
2: মেঘটা ঢাকিছি আজ্ঞা।
1: আচ্ছা আপনা রথযাত্রা গলে দেখলে কি? নাই
2: রথযাত্রা গলু আজ্ঞা।
1: কে কে গলে?
2: মু গলি, আমার মিসেস গলে, আর আমার নাতুনি পল্লবী, তিন জন গলু।
1: আপনার নাতুনি পাই কোন কোন আনি দিলে কোন্তু?
2: তা পাই পুতলিটে আজ্ঞা, দেখিলা আইনে ছোট পুতলিটা।
1: আচ্ছা
2: মু সেটা একা নেব বেলা সেটা কিনি দিলি। আউ
1: কেবল গোটিয়ে কিনলে?
2: হ্যাঁ আজ্ঞা গোটিয়ে একা পছন্দ কলা না।
1: ও আউ কিছু মাগিলা নি?
2: না না।
1: খাইবা জিনিস কিছু কইলা নি?
2: খাইবা জিনিস তো খাই নি আজ্ঞা।
1: হুম নাই বিভিন্ন প্রকার মিঠা বিক্রি হতো না?
2: হ্যাঁ নাই আজ্ঞা সেগুড়াক তো আমার তো আছে আজ্ঞা।
1: আচ্ছা তুমি ইচ্ছা কলা নাই নাকি?
2: না।
1: আর নয়া ড্রেস?
2: হ্যাঁ নয়া ড্রেস তো কিনা হয়েছে আজ্ঞা।
1: তাহলে রথযাত্রা পাই কিনা হয়েছে নাকি?
2: কেতে
1: গহলি হইছিলা বর্ষ?
2: গহলি তো বহুত আজ্ঞা, বর্ষা টিকে হেলা বলি আগে টিকে কম টিকে ছিলে, নহেলে তো ভিতরে পশি বি হবনি আজ্ঞা।
1: আচ্ছা তার মানে আপনার ভবানীপাটনার দেখিলে রথযাত্রা নাকি?
2: হ্যাঁ আজ্ঞা ভবানীপাটনার একা।
1: এটা তো বহুত বর্ষ হল পুরোনা রথ নাকি?
2: হ্যাঁ আজ্ঞা এটা পুরোনা আজ্ঞা।
1: প্রতিবর্ষ হচ্ছে?
2: হ্যাঁ প্রতিবর্ষ।
1: আচ্ছা আপনার ভবানীপাটনার জগন্নাথ মন্দির কোন পাখে আছে?
2: পুরা সেন্টার জায়গায় একা আছে আজ্ঞা, আমার মা মানিকেশ্বরী মন্দির রাস্তা। হ্যাঁ সেই লগন 200 মিটার খন্ডে হব আজ্ঞা।
1: আচ্ছা আর মাউসী মা মন্দির কোথায় আছে?
2: হ্যাঁ সেই পাখে একা না আজ্ঞা, ইয়ারে মানিকেশ্বরী মন্দির আছে, তারপরে লেফট সাইড রে মাউসী, আও মানিকেশ্বরী মন্দির ইয়াড়ে যাবে সেতিকি, আর সেড়ে গেলে সেতিকি আজ্ঞা। তো বস স্ট্যান্ড পুরা মানিকেশ্বরী মন্দির যাবে, তারপরে এল ভলি আইছি আজ্ঞা, তারপরে গলে টিকে আও।
1: আচ্ছা আপনার সেইটি রথ টণা কেতলে আরম্ভ হলো কেতলে শেষ হলো?
2: সেয়াড়ে 5 বজে হলো আজ্ঞা।
1: ঠিক আছে চিত্রসেন বাবু আপনাকে ধন্যবাদ দৌছু, আপনার পছন্দ গীতটি শুনে দৌছু।
2: হ্যাঁ আজ্ঞা আপনার ডেডিকেট করুছি মনোজ পটেল, ক্ষমা সাগর সাউ, সীমাঞ্চল সবর, পঙ্কজ মিশ্র, মুনা পণ্ডা, ভাস্কর মহান্তি, পরম সানি সাউ, নাগ পাত্র, সুবল কুমার সাহু, আউ লোকনাথ সাহু, লোকনাথ প্রধান, রাধাকান্ত ভুই, যশবন্ত পাইক।
1: সেদিকে তো?
2: হ্যাঁ আজ্ঞা।
1: কার না ভুলে যাই নেন তো?
2: বাকি ভুলে যাইছি যে আজ্ঞা বহুত গুড়া হবে আজ্ঞা, মোটর চকিয়া গাড়ি রে ধরাইব নাই আজ্ঞা।
1: বাপ রে। ঠিক আছে আপনি শুনুন তো,
2: নমস্কার, জয় জগন্নাথ।
1: জয় জগন্নাথ।

0: আজি গীতরে দেবে চান্দর সবারিরে তু বধু বেশ হই
1: চান্দর সবারিরে
0: তু বধু বেশ হই
1: আউ নাগো ভল তো সবু
0: হ্যাঁ ভল সবু
1: মানে কানা করছন যে
0: রা খানা বিনা করতে এটা পিঠা গোটে বসছে আর
1: ওহো কানা আজি হইতলা ঘরে
0: ঘরে হইতলা সাদা হইতলা ডাল হইতলা তরকারি হইতলা
1: এ বর্ষ কেমতি আপনকর রথযাত্রা কোটি দেখিলে কোন কলে টিকে কোন্তু
0: আপনার
1: গাঁ অনেক লোক যাই তো আচ্ছা মানে চালি চালি যাই হব না কেমতি
0: চালি চালি গলে গলে হব বাইক রে গলে হব সাইকেল গলে গলে হব
1: তবে প্রতিবর্ষ অপেক্ষা এবর্ষ টিকে কোন অলগা হইতে লাগি
0: এবর্ষ তো বর্ষা বেশি হয়ে গলা
1: তার মানে পুরা
0: আজি বি তো বর্ষা হচ্ছে বর্তমান টিকে ছাড়িছি নেলে বর্ষা লাগি করে রাখিছি
1: আচ্ছা মানে ঝিপিরি ঝিপিরি বর্ষা হচ্ছে গা
0: ঝিপিরি ঝিপিরি বর্ষা হচ্ছে এটা ধান সব পুরা বেকার করে দৌছি পুরা সব কুহি যাচ্ছে সব ধান তো রুয়া হয়নি পোলা পকা হয়েছে কি বলে পোলা সব কুহি যাচ্ছে নাহলে ধান যেটা বুনা হয়েছে সেটা বি ধান কুহি যাচ্ছে যেটা বাহাল যেটা আমার তলিয়া জমি পানি অটুনি বলে ধান বুড়ি করে আছে বুড়ি করে কুহি যাচ্ছে আউ প্রথম বর্ষা বেশি হয়েগলা কি নেই বলে টিকে বর্ষা হয়েগলা বলে পানি বেশি হয়ে যাচ্ছে
1: আউ কোন কিনা কিনি করে আনলে রথযাত্রা রু
0: কিনা কিনি তো কিছু নেই সার গলুন দেখি দুখা করে আসলো
1: খালি দর্শন করে আসলে
0: খালি দর্শন করে মাপুর টাকে দর্শন করে করে পড়ে আসলো
1: কি কি যাইতলে সবু
0: আরে সঙ্গ পিলা মনে যাইতনু ঘরে ফ্যামিলি তো গলে নেই
1: ফ্যামিলি গলে
0: নেই নাই নাই
1: ঠিক আছে নাগ বাবু ধন্যবাদ দৌছু আপনার পছন্দের গীতটি শুনে দৌছু
0: ঠিক আছে আজ্ঞা রহুছি নমস্কার
1: নমস্কার

0: আচ্ছা, আপনার চণ্ডীপাঠা পাই যাচ্ছেন বর্তমান?
1: আজ্ঞা, এটা যাচ্ছি আজ্ঞা।
0: আচ্ছা, কত দূর সেটা?
1: এটা আমার বড়গাঁ আজ্ঞা, আমার ঘর 60 কিলোমিটার হব আজ্ঞা।
0: আচ্ছা, কোন সিটি আছে আপনি যাই চণ্ডীপাঠ করিবে?
1: সেটি আজ্ঞা, গোটে তাঙ্কর ঘর গোটে অসুবিধা ছিল আজ্ঞা, তো সেটা দেখা দেখি করেছিল, তাঙ্কর সেটা সুবিধা হয়ে গেল, তো সেটি উদ্দেশ্যে সেটা গোটে পূজা করা যাচ্ছে। আর এটা গোটে আমার আজি গোটে চণ্ডীপাঠ মানে ফেরলু, আর এটা এবার পুঁ এটা বাহুছি।
0: আচ্ছা, তার মানে কোন ঘরের দোষ থাকলে সেমতি করা যায় না কেমতি?
1: মোর বাপা আজ্ঞা দেখা দেখি করতে, মোর বাপা সব দেখা দেখি করতে, মো বাপা ও মোর ম্যাডাম পূজা পাঠ মানে সব দেখা দেখি, মোর বাপা ও মোর ম্যাডাম।
0: আচ্ছা, আপনার
1: পূজা পাঠটা মোর বাপা সঙ্গে আমি যিসু আউ চণ্ডীপাঠ ডিউটি করা যায় আউ।
0: আচ্ছা, তার মানে এটা বাস্তুশাস্ত্র না কেমতি?
1: আজ্ঞা, জন্ম তারিখ দেখি সে তাপরে করলে হচ্ছে আজ্ঞা, ভগবান দয়ার মা কৃপার আজ্ঞা, আজ পর্যন্ত কোশি জায়গা আজ্ঞা মানে ফেল তো খাই নু আজ্ঞা।
0: আচ্ছা, তার মানে জন্ম তারিখ কইলে আপনার কইদেবে
1: আজ্ঞা,
0: যাতক দরকার নাই?
1: হ্যাঁ হ্যাঁ, সে জন্ম তারিখ রে আজ্ঞা, আমি যাতক পুরা মানে সব অঙ্ক সব বার করি পড়ে আজ্ঞা, টাইম লাগে আজ্ঞা সেটা।
0: মানে বংশ পরম্পরা কাম করছেন নাকি?
1: নাই আজ্ঞা, এটা মানে পহেলা মোর অজা করুছিলে, কিন্তু মোর অজা সেতে নাই করুছিলে, খালি পূজা পাঠ করুছিলে, তাঙ্কর নিজ সাধন বলে মানে নিজে সে এটা করুছন্তি। আর তাঙ্কর সে দেবীঠু করছন্তি, সেটু তো আমার ঘরে পিয়াজ লেসুন মাছ মানকরটা কিছু নেই চলে,
0: শেষ
1: দিন 5 কেজি পুরা হুম হব,
0: আর
1: সে হুম কুণ্ডরে হি আমার মানে মাঙ্ক লাগি অন্নভোগ বনে, হুম হোথব অন্নভোগ বনুথব, সেটিরে অন্নভোগ রে মানে অরুয়া চাউল বাসনা অরুয়া চাউল, তারপরে ক্ষীর, তারপরে সেটিরে পড়ি মোর কাজু কিসমিস বহুত প্রকার জিনিস পড়ে আজ্ঞা।
0: ঠিক আছে মিশ্র বাবু, আপনাকে ধন্যবাদ দৌছু, আপনার পছন্দের গীত শুনে দৌছু, জোহার।
1: ঠিক আছে, ধন্যবাদ আজ্ঞা।

খুব রমণীয় এই স্থান, জনমানবর নাহি চিহ্নবর্ণ, বসন্তর চির লীলা খেলা, অদ্ভুত স্থান। বেশ বসি এথে বীরচিবি কঠোর তপস্যা।

0: মানুষ শক্তি। মনে রাখ ইন্দ্র, আজি ঠারু দেবলোকরে রাজত্ব করিব এই দানব ত্রিপুরা, আও তু সমস্ত দেবগণকু নেই স্বান শৃগাল পরি মোর পদলেহন করিবু।
1: আজি ঠারু স্বর্গ দানবর ভোগ্য হইলা রে পাজি থাও জানি, আজি ঠারু স্বর্গ দানবর ভোগ্য হইলা রে পাজি থাও জানি, মোক সৈনী হেব সচিরাণী, মোক সৈনী হেব সচিরাণী, ভোগিবি মু অষ্ট নারী পুণি, আজি ঠারু স্বর্গ দানবর ভোগ্য হইলা রে পাজি থাও জানি।

0: কে তোমে নারী অনিত্য সুন্দরী রূপসী ষোড়শী সিংহ কটি মৃগ নেত্রী সুন্দরী কাহিকে পরিগ্রস্ত হরিণী পরি দণ্ডায়মান সতী দেবী তমে বাহ মোর আজি কি ভাগ্য ক্ষমা করিব রাণী মু তো তোমাকে দেখি নথিলি সেইথিপাই তোমাকে তোমার যোগ্য উপহার দেই পারিনি।
1: রক্ষা করা রক্ষা করা।

0: এই ক্ষীর সিন্ধু কুলরে একত্রিত হই তুমি মোর বিনাশ চিন্তা করুছ না? আজি গোটি গোটি করি সমস্ত দেবগণকু হত্যা করি এই ক্ষীর সাগররে নিক্ষেপ করিবি। তোমরি টটকা লাল রক্তরে ক্ষীর সাগরের বিপুল জলরাশি ধারণ করিব লোহিত বর্ণ। আও তোমার সেই ধার ধার রক্ত স্রোতকু মু চালু করি পিই যিবি ত্রিপুরা বিজয়ী ত্রিপুরা।
1: ত্রিপুরা যম লোকের যমকু রখেই দেয় নাই।

0: ঠিক আছে দেবগণ, তুমি নিশ্চিন্ত রুহ, মো রুদ্র রূপ ধারণ করি সেই দুষ্ট দনুজ ত্রিপুরা কু বিনাশ করিবি এবং ধরণীয় ভারা উশ্বাস করিবি।
1: ধন্যালু প্রভু, ধন্যালু
0: প্রভু। গোলক বিহারী, দৈত্যর বিনাশ পাইঁ মোর দরকার এক স্বতন্ত্র রথ এবং দিব্যেশ্বর। আপন দয়া করে যুদ্ধর আয়োজন করন্তু।
2: ঠিক আছে হর, এই আপনঙ্ক আদেশ মুতাবক মু সৃষ্টি কলি সেই দিব্য রথ। এবং মু হেলি ত্রিপুরার বিনাশ পাই নারায়ণী সর।
0: বেশ, মো মতরে ত্রিপুরা সুর বিনাশ পাই সমর প্রাঙ্গণ কু যাত্রা করুছি।
3: দেব দেব মা।

0: যে নিজ বাহুবলরে স্বর্গ মর্ত্য পাতাল তিনিপুর জয় করে পারিছি, সে ছাড় এক দেবতার রণহুঙ্কার শুনি ভীরু কাপুরুষ ভি নারীর বস্ত্র অঞ্চলে আত্মগোপন করে রহব, এ অসম্ভব অসম্ভব রাণী।
1: বেশ, আপনার যাহা ইচ্ছা স্বামী, আসন্তু মু আপনাকে বীরবেশে সাজিয়ে দিয়ে।

0: দেখো করি আছি যুদ্ধ রহমান জানি নাহি ত্রিপুর প্রতাপ
1: জানিছি জানিছি রে মুড়ো আগে ধরো লোপ হেব ত্রিপুরার নাম
0: কোন কহিলু নিচ বৃদ্ধ তোর পুণি এনে সাহস আসি অছু লড়িবাকু ত্রিপুরা সহিত
2: শমশান চারি জটা জুট ধারি করিবু তু কিস যুদ্ধ রে শমশান চারি জটা জুট ধারি করিবু তু কিস যুদ্ধ রে থর থর তোর থরই শরীর থর থর তোর থরই শরীর মর।

আকাশবাণী জয়পুর, সময় বর্তমান অপরাহ্ন ৫টা। প্রিয় শ্রোতা বন্ধুমানঙ্কু অভিবাদন জনাই স্বাগত করুছু আমার আজিকার সান্ধ্য অধিবেশনকু। কার্যক্রম আম কেন্দ্ররু প্রসারিত হউছি মিডিয়াম ওয়েভরে 204.5 মিটর তথা 1467 কিলোহর্টজ যোগে, এফএমর 103.6 মেগাহর্টজ যোগে। প্রসার ভারতী লাইভ স্ট্রিমিং আপ মাধ্যমে আপনার কার্যক্রম শুনিপার। অধিবেশন আরম্ভে প্রচার করুছু যুবশ্রোতা বন্ধু মানক পাই কার্যক্রম যুববাণী।

0: আইলে বৈঠকে বাইরে আইলি কেম সে দেখা যাওত নাই কেনে গেলা কমল আইবি বলতলা কেনে বাড়ি গেল হ
1: আজিকালি
2: খন্ডে যাত্রা কাই যাত্রা বুলি বুলি আছি আরে
0: যাত্রা আমি যুবে যে এ দেখাই আজি কাই দিন অল জানুস কি না এলে
2: জানি কাই সেটা তো কইলি নি আমি ভাই বইনি মন সঙ্গে কথা আলু নি কেড়ে সদা লাগলা নি
0: ওই কোন দি আমার রেডিও লাগে তো
2: আমি মিশা কথা আলু নি ভাই বইনি মন কর কথা শুনলু নি সেটা কাই গিনা হেলা নি মামা
0: এ দে আমার রেডিও লাগে কি আর
2: ওই আজি কাই দিন জানুস কি
0: ওই সেটা কই কথা নি নাই
2: ওই আজি আমার রেডিওর দিন প্রসারণ দিবস বলবাটা জুলাই 23 তারিখটা নে কি মামা 1972 মসিয়া জুলাই 23 তারিখ দিন নেকি আমার ভারত দেশ লগে রেডিও প্রসারণ দিবস বলি আরম্ভ হই রেলা
0: ওই এতে আমার ভাই বোন জানবার আছে আর তুমি জানবার আছে মুই জানবার আছে তার লাগি তো আমি এত বসি করে খাতায় পারলু নি ভাই বোন মোর সঙ্গ দুই কথা জানিলানি আমার কথা সে জানলানি
2: ওই ওই ওই সারদা লাগলানি দেশ বিদেশের কথা মন মিশা জানিলানি মামা আর কয়টা আগতুর তো কয়টা না রেলা
0: নাই
2: টিভি নাই ফোন নাই কয়টা নাই
0: রেডিও মাধ্যম সে সব জানতে রেলা
2: জানি এইতে রেলা হে দে আগতুর গোটে সারদা সারদা গীত গুট শুন দেউতা
0: আলে কাই আনিয়া চুনি মানটা
2: ওই
0: আলে বাজাই দেস তবে
2: বাজাইলি নি শুন

0: পানি গছরা নাই, আঁচু পানি গছরা নাই, মুচকি মুচকি হাসি দে শুনে তুই। আঁচু পানি গছরা নাই, আঁচু পানি গছরা নাই, মুচকি মুচকি হাসি দে শুনে তুই।
1: কলে নিকো লাভ মিলছি সে উপরে গোটে বাবু সঙ্গে খাতাই আছি বাজাই দেবি আরে
2: আলে জুয়ার বাবু
3: জুয়ার
2: পরে চল দেবো
3: কৃষি বিভাগরে রায়গড়া কাশীপুর চাষী মান যেতে সব যোজনা পঞ্চু চাষী পাখে
2: হলে এ কাম করি কত বর্ষ পড়া বাবু
3: এটা হলানি মোর 15 বর্ষ চলছে
2: হলে চাষ বিষয়ে কাম কলে বাবু খাই খাই চাষ বিষয়ে তুমি লোক মানে বুঝাল শুনে খাই খাটা মানে তার বিহন বিহন দেবাটা অসুবিধা আছে কি না বাবু
3: কৃষি পনিপরিবা আমার ধান চাষ মকা চাষ মাড়িয়া চাষ এ চাষবাস উপরে আমি লোককে বুঝাউছু ভালকিনা চাষ কলে দুই পয়সা রোজগার করিপারবে ভাল খাদ্য খাইপারবে এ বিষয়ে আমি সরকার সবক বুঝাইবাকু কইছন্দি
2: দেখা মকা চাষ মিশা বর্ষকে কত থর এলানি বাবু
3: মকা চাষ মিশা বর্ষক এটা দুই থর মিশা হইপারব আমি খরাটিয়া মকা বর্ষা দিনের মকা আমি কইপারবে আর মকা ভিতরে দেখ আমার তিনটা চাষী ভাই মানুষ কৌছি তিনটা ভেরাইটি আছে মকা ভিতরে
2: যেহেতু
3: আমি মকা সাধারণ খাইবা মকা করছু আর গোটে সুইট কর্ন মিঠা মকা আর গোটে বেবি কর্ন বুঝলে সেটা বেবি কর্ন বলে আর গোটে সান সান মকা আইব সেটাকু বেবি কর্ন কুয়া তিন প্রকার মকা সেটাকু আমি যে মকা কু আমি খাওছু সুইট কর্ন টা অধিক বিক্রি হচ্ছে সেসব আমার টাউন মানুষ আমার সুইট কর্ন কপ মানুষ বিক্রি হচ্ছে সেটা মিঠা মকা বলে খাইবে আর এটা আমি সাধারণত এই মকা আমি সবুবেলে খাওছু আর আমার আগে গোটে থিলা দেশী মকা মানে গাঁ গহলি রাখুথিলা ধলা মকা কলর মকা মানে সে মকা মানে হলো আমার দেশী মকা মানে এবে ডিএসএম হাইব্রিড বিহন আসছে সরকার কৌছেন সেটা এটা হলো হাইব্রিড মকা মানে হাইব্রিড মকা কিছু এটা বিভিন্ন খাদ্যরে মিশছে ছতুয়ারে মিশছে খাদ্য হচ্ছে কুকুড়া খাদ্য হচ্ছে
2: এটা
3: পাই এবার লোক কোন বিজনেস করবা পাই হাইব্রিড মকা মানে করে দৌছেন
2: সবাই খালে বিকবাকে চাইছি
3: বিকবাকে হচ্ছে আৰু বিকবাকে হব খাইবাকে টিকে ভাল লাগবে না হাইব্রিড টা দেশিটা টিকে ভাল লাগবে সেটা পাই এবার খাইবা পাই সুইট কর্ন করছেন দেশি লোক
2: আগে তো সুইট কর্ম ন বার তেলাম এটা মকা মনে বেতে হলো বার লাগে সেটা কথা খাইবা লোক মন সর্দা লাইনি
3: আমার লোক মনে জানি নথিল সুইট কর্ন আমি তো জানি নথিল তারপরে সুইট কর্ন মানে শার্ট আইলা বাহার দেশের সুইট কর্ন কলা পরে ইন্ডিয়াকে আইলা ভারত তারপরে আমার লোক মানে সব ওড়িশার আমি সুইট কর্ন চাষ কলু গবেষণা হচ্ছে ওইটি বলে ওড়িশা কৃষি বিশ্ববিদ্যালয় ভুবনেশ্বরে গবেষণা করিকা বিএনপি মানে তাই মানে

0: অলপ বর্ষা দিনে অলপ থপথ থপথ বাত খাইবার আছে, থপথ পানি মিশা গাদা দেবার আছে, বড় লোক হোক কি বুড়া বুড়ি হোক কি সান পিলা টকি মিশাব, সব লোক অলপ থপথ জিনিস বন আমি ব্যবহার করলে
1: খালি খাইলে এসি কি মামা আমি রইবা শুইবা জাগা মন মিশা খন্ডে সফা সুতরা রাখবার আছে। আই আই
0: আই নিমান কাতা আরে
1: আলে জু কি আলে
0: জু বেলি মিশাইলান গাই জু
1: গালো নি ভাই বইনি মন
0: জোয়ার জোয়ার।

প্রচার কল দেশিয়া ভাষার কার্যক্রম চৈতি জহ্ন উপস্থাপনায় জয়রাম মুর্জা এবং সুজাতা পট্টনায়ক।

ডাহা বাড়ুঙ্গা এই চলচ্চিত্রের শিল্পী বাবুশাহ এবং সোহিনী মিশ্র, নিজামক গীত, সঙ্গীত অভিজিৎ মজুমদার।

0: আমাকে মারি দিলাই রে মাইটা, আমাকে মারি দিলাই, অন্যায় করে দিলাই।
1: বুঝলুস বা, তুই মুই আর ঠিকরা কালি অন্ধার অন্ধার সাউকার পাকেটে যু কদম জলাই সে রেসি। হ্যাঁ, এটা সরাসরি প্রত্যেক তাকে কই করে দেখু।
0: আর কাই আশা আছে ও, ছাড় বেড়া গেল আর ন আসেনি, যাও মোর দরম সেটা মোর করম।

0: মুই ডকরা লোক, মোকে ডাবু নাই, মুই গর্বি লোক, তুই ডাবুরেলা লোক সাউকার, তোকে ভূমি আছে, আমি নইলা লোক, এতে সাউকার সেটা আমার পেজ হাঁডি সাউকার, আমার দাদি আনির কমেই সাউকার, তলে দর্তনী আছে উপরে ধর্ম দেবতা, আমার বেড়া আমাকে ছাড়ি দে সাউকার, তোর ধর্মে আমি জীবু খাইবু সাউকার, দয়া কর সাউকার।
1: হয় সাউকার, আমার দুঃখ টিকে বুঝ সাউকার,
2: আমার দুঃখ দেখ,
1: আমার ভূমি টিকে ছাড়ি দে সাউকার।
2: আরে সুপার জানি মর মর মর মর এ মড়িয়া মর মর মর মর মর মর হে ভূমি চাট দেবি ফটকার বদমাস মনে রে দেব পকাই তল প্রায় মর উপরে ভূমি হোক পাইল কি রে জীব কি সমান ফন্ডের সঙ্গে ফুটবি
0: জিলি জিলি জিলি
1: জিলি
2: জিলি জিলি নাই কি জিলি জিলি হরিকর জিলি অছি পুরা রে তাকো বিহানি করি মত দিও
0: সেন্তি কোলে জগর
2: জমি নলি
0: সেন্তি কোলে জগর
2: জিলি গটা বউনি কি নলি এ ডকরা তোর বেটি কি নলি গটা বেটি কি আর গটা বউনি কি নেবি তার এ ডকরা তোর আর গটা বেটি কি নেবি
0: সেন্তি কোলে জগর
1: সেন্তি না
2: সব কো নেবি তোমক দার সব তামরি টকে কি নেবি
0: দাবু কে উৎপাত লো সকল দাবু কে উৎপাত লো
2: করি এ করত রাজ্য যাকো বুলাইবি রাজ্য দক্ষে নেবি
0: ভূমি নেলুছি না বকুই ফারবো না

0: হরি নামটি কি মধুর, তুণ্ডরে থিলে ক্ষুধা তৃষা একা বেড়েকি হরণ হয়ে যায়। একা নাম কাইকি, সে লাবণ্য রূপরে মধ্য মাধুরী অছি। নবনিরোধ নিন্দিত কান্তি ত্রিভঙ্গিমা ঠাণি, প্রভু প্রভু সতে কোণে দাস আউ সে পদ পঙ্কজরে শির লগাইব।
1: মল্লা আজি কোণ ভিক্ষা করি যাবনি?
0: হরি নাম সুধা পান কর সুমতি, ক্ষুধা মোটি রহিবনি।
1: দিন আসি পহরে পাঁচ ঘড়ি হেলানি, হরি নাম বসি জপুথিব। পিলায় পরা ভোকরে আটু পাটু হেলেনি, মু আ সেমানকর ক্ষুধা জলা সহি পারিবিনি।
0: সুমতি, হরি নাম সুধার স্বাদু যে পান করিছে সে ক্ষুধাকু খাতির করে নাহি।
1: আচ্ছা কহিল ভলা, কোন শাস্ত্রে অছি পিলা ছুয়াঙ্কু ভোক উপাসরে রকি হরি নাম বসি জপিব?
0: উপায় কোন মতে কুহ।